0: นอกที่เป็นเงี้ยนี่ก็ปอร์พีดันแบบไงอาจจะบันดาโปรแกรมฟันอันลิมิเต็ดบัตรกันในโปรแกรมนี้ว่าล้ำเฉพาะยากันในการจิงกิติบกับนิ่งกองกับบางกุลีออกดันกับวิกาจิงกิลีกับบับเพนดักกุลีอยากจะจู่จิงกิลีสกัดโนซีนกับบับพิกิลีฮากับชีสงีรูปนิยอยกับจูบับเพร์เพร์ไรบารอกที่ตะกี้จูบับกิลองกิบเดย์กับเอกตากับจิงกิลีที่พลายจูบับบัตบัวนับเป็นจูบีพลายยออยากจูบับกับเดย์อินี่พาร์ลองจูนีลองเดียร์อาร์เจทารายลาดังกิลีYano bakin shano bakin let shano kajubab kan pair he away nei way from kongpi mar penyang kongpi mar penyang kajubab kajongpi kadang lat ti persang biang tongan ipor pi sa kumbasan minute a banginya jam no sha kajigili kabar to ini we parlok jongi DJ ilayo ya kajubab kabade tinggal 40 kajubab kajongpi ngan i por sakat tu por di parlok jongi bikin ai ki jubab ki jongki ti ini mi parlok jongi ri laong hello RJ banda jubab day ke jingkli bakili okay ini ba marwen na east and west mairang ri layo ya ke jubab ko day tingan 40 ke jubab ke jongpi na marang ko ban ai por sakat tu kat ni ki parlok ki jongi ki ban persang kani ka wei ko ong ba ke jubab ti ke day ini ba na na law so tun rui la yo ya ka jubab ka badai but I ba do na law so tun rui la yo ya ka jubab ka badai ting ini up shwa shi por ya ka tu ka jubab jong ki tikwi parlok ki jongi but kat panginang am ngini ya jam no sya ka ni ka jing gitip ka ba a le si pina kwa ban ya shim benta no nda ka ni ka jing gitip ka ba a ru pila ban ya shim benta mo Kajing gintip ka ba ar kalong ni ka ikata ka ba duk no ya ka kli min step bat ka yok pat ya ka anda lamit. Ngan ay biang si sin ka ikata ka ba duk no ya ka kli min step bat ka yok pat ya ka anda lamit. Di ladapi kwa ban cim benta pila ban pa iki jubab ki jong pi sya ka nambar kandai sao prang. Sun iwe not are lie iwe iwe. Yes my dear listeners, and now we shall move on to our second riddle of the day. Because most of you got the correct answer for the first one, so I will give the second one so that others can participate as well. So here it goes. Our second riddle of the day says, what loses its head in the morning but gets it back at night? Well, if you think you have the answer, you send it to the number 9485102311.
1: Guess who? J to the low, F to the AB. Ho! Yeah. Ho! Yeah. Ho!

ลองน้องสงับกระปอกระนังย้ายปัดกระปอกระดับขัดอาละละไลพุสันมินิตยากันในกับโปรแกรมกระจงยีบังอินเนียชขมัดปัดงี้ดอนสักุมบาไลพาวมินิตเอกันในกับโปรแกรมที่กระจิงกิเตปกับบาร์กับบังวัลลัมชาพีเมนตากระลองกระตุกกับบังอักลีกระเอกตากระบัดดุโนยากกระคลีเมนสเตปบัดกระยกปัดยากาอันดาลามีดกับจูบาพิเลพังอันสับปุลีน้อยากีชีพังปอร์ Yes, my dear listeners, our second riddle of the day goes like this. What loses its head in the morning but gets it back at night? Well, you have sent your answers. And yes, my dear friends, you have mostly got the correct answer, all of you. So today is about simple questions. Well, but don't worry, I have more. Next up, I think this next third riddle will be a tough one. Just wait for it. Well, here are the message of our friends have sent. This one message says, Hi RJ Banda. Ngai ilaya kamen jingkili ka baning kong la bande ka baje tharai hoi ka parlok ka baje ka de ka no baje mo ka tari jingkili kilam ong tanga baje pidi ong ka no baje ke lani what is the time? Okay, kani kami message kong dear RJ kata ti la bande ka to ya kani ka jubab ko ba aru ngan ai ne ka jubab ki parlok ki jongi na menta ka to jing sorry ka jing tip ko ba ar ko ong ke kata ka ba du no ya ka kle men step pat ka yo pat anda la mi na man pun na preng jo pi play yo ya jubab ka ba de ti kong pi mar banyang ru kani ka sin ka ba menta I la ong ba dear RJ kata te la de ka sengkli na ikong pi mar banyang kubli sibon e kong pi mar banyang playo ya ka jubab ka bade ini parlo jongi iko iba baya it lang ilayo ya ka jubab ka bade ilo ong ba ka de ka jing kintip ka baning kong I ong ba ka ong ka no ba je menta kata ka de ka jubab ka bade kubli sibon sakawi ka jubab ha ka ni ka po na banta ka jing kintip ka ba ar lo ong ba ka sinkin tia tharai nga ibrk ibrk rule yo ka jupa ko bodai ko blishi bon e ti ikong pi mar banyang ti I ya ka jingke ti ko baning kong ipa e ka ningam su thuk ni kili pi nga tsa okay tom ni leng la ai ka jupa ko baning kong ni ya jam bin yo shakhmat man ta mo to ska ni ko we ga message on hello rj how are you I am fine thank you and the message continue ka jupa baarti la de ka jing thia tharai mo na mal ka la clean step la kliap ya ka nep ka damiet la tap biang e ka de ka sang kli kam de ka jing thia mo ka sang kli mo na mal ba sang phi bu ka kli a sang kli em de ka ta ka kri ka jubab na ka menta ka jik tip ka baar ini sandalin na nong rari la yo ya ka jubab ka baar na menta ka jing tip ka baar ti hello RJ banda juba ba ade ka sinkli iba marwenya east and west mai rang kubli shipone ba marwen sini parlong ijongi tati RJ banda juba ba ate la de ka sinkli iba na na lauso tun nila yo ya ka juba kubli ku bli shipone e sakani ko wei yong sinkli kata ku bli shipone ka juba ko jong pi yeni tang ba parlong jongi khlam ai

Sostene so tunchi ru ong song chinga. Nongramai Presbytery o Computer Training Center gatal ko rikna lakpunga tangka ko on gen ane Cabinet Minister Met Paling do kura chakaha. Bini gata Bulgaria chikpa chadame saksana Riboini DC Abilash Baranwal tak chakanga ha. Tau chukamakapa kuparang ko parakat skainga. India songo Ebola sabisi ko darang ba man gapa dong gujagen chimoba plak adokrang ni health authority rang baksa samsak suwe kamrang ko kha suinga ha ane mamongoni paragata ha World Health Organization oni paragat kiman gata guideline rang ko ba jarkani rang ko ba jarkinga ane Union Home Minister Health Minister oni paragata ha Africa o Ebola sabisi kapurwa belonginga hani gaman India songona na paing parang ko nirikhi suenga ha aro public health system ko jarkinga ha Ebola sabisina darang ba kin jagok chashina aro wisatat kepa ko barang ko kepa chachina sakantikon didiatinga Riboi district ni Umdihar songo Jal Jeevan Mission ni ningo rengani chirang ko saleo nani chusok paung ahani gaman Didi News Meghalaya o स्कीम को दिमेथेले सोंनि नोकनि मानदेरां आगानाहा चितला बियाप्रांगोनि खुसा रंगानि चिरांखौ वामां खुरकिङाचिम अन्दिबा या स्कीम वामांगनि नेनकानि खौ अलग्रगताहा अनि सोंगोनि हेब्रोन सिंक्ली आरो जेनी लिंगदो आगानाहा नोंक्लो सोंगो सिल्वर जुबली मेमोरियल बिल्डिंग नोकताल रुकपाखौ नोंग्रमाय प्रेसबिटरी चि नोकटोंगाय उनाङाहा Aro Presbytery ni besi korupunga kapani salkupa manyang jolaha. Ya nok ketalan Presbytery Center aro office nok onggen. Nok tongga ani sumayo, Power Minister aro local MLA Metpa Lingdo, gilja odil geparang aro gepenrang bakremang tokaha. Endakapa project ko chusukatanina aro chadambirang na center o music class rangko apachengatanina Minister Lingdo di metele aganaha. Computer Training Institute ko aba chengachina lakpunga thangkarang ko bongin ani khura chakang jolaha Meghalaya adokni legislative ko chalayani bewal rangku aro parliamentary kamrangku uwi rana aro anthang thangni uwiani rangku ongles khana Bihar ni legislative assembly ni speaker Dr Prem Kumar Meghalaya ona official study tour dake winba aha মে জানি করুক্তো কনি করুকস্কুটারিকোনা মেঘালয় ও দোঙানি সোমায়ো জাতনি টাকার কানিরংকোবা স্কি রঙ্গেন আরো গামছাতে রপঙ্গে দোনেংপা বিয়াপরাঙোনাবা ওয়েনাঙ্গেন উনি ওয়েনবানিয়ান বিহার আরো মেঘালয় ডকতামগনিনি মিলিগ্রকানিকো ব্লাকটাপাতকেন মার্চ জানি স্কুটারিকো চিবনাঙ্গো ওয়াঙ্গমন অবস্থানি বিদঙ্গো দংথাং দংথাং এফআইআর রংকো সেদোঙাহা Ya obostarang ni bidungo West Garo Hills Police ta alu thalate onangaha. MLA gacham SG S. Mathur Mominin aro gapanrang ni kosako GSU ni dilgaparang badi ka aha. Wandaken dos takpa matam ko rupmaha andiba matam ko amsandi kuinga. Apsan obostani bidungo Changni Chang FIR ka anirang ko Supreme Court on bing ahani gaman. Apsan obostana Bernard Enns. Marak ni badi ka thai gapa ko supplementary information dake dona nanginga ne police wi ataha yakobrang ko na sima khashpani shilon ko khna sona gata maninga nongpo antidam sepango gdal gpa aro pangkam gpa office no katal korakna muksungi phangchakani rongko elaka nongpo leadership songyo nangaha foundation stone ko ba phangchakani rongko sungani sumayo gad ni minister aro jirangni mla sosne sotun nongpo ni mla maralborn cm umsning ni mla dr celestin lingdo aro gpanrang dungpha aha ye project ko gadang gtham dakirken aro elaka nongpo leadership ko মাংরক তাপাতনা তাকছাকেন এনে সোথুন কুরাচাকাহা অফিস নোকো রকনা করসরাং কোন তাপকেন এনে এমএলএ সাকথামান খাদুংতাহা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস না স্কাঙ্গু উনগমন টেলিফোন নম্বরং কাম খাজাহানি গমন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ও পাংচাকে সা সাগনি নম্বর কো ইউনিফাইড ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর নে সরকারি ফারাকাতাহা ইয়া নম্বর কোন পুলিশ ফায়ার আর এম্বুলেন্স না চাখালঙ্গেন